0: ভালো ভাইসি তেস্তে মায়া গর্নে হাস
1: হাস
2: থাইক বুড়া আরো ইউ মের পেন তিমর গো মায়া প্রেম গর্নে বেলা হো ইউ মের তো পড়নে বেলা হো হিডো।